0: สวัสดี
1: เชื้อโรคการบีแรมิเล่นิมิตรุปมาณชุดใดช่วงเวลาสมมติสัตว์กรรมีคนนิกรานิมาเอาสติข้ามไปก่อนซะอันยูโรปุ่นนรูปันนิคุณจ้ะ
0: ยูชายโรคสวัสดิ์ใจก็สิรินานี
1: พวกสุขเชื้อโรคกิเลสขบดาหัดชุ่มกอดาเชื้อโรคกิจการของรูปายนันสกีฮาบามารวยกันจ้ะนิโรกีมานิสเลสวัสดิ์ดาฮาบาคมาดเนมาตุพวกสุมาพูดถ้ารักเชื้อโรคสอดมาสักซะ
0: อันยูชายโรคลากิคุณจ้ะก็สิริท่าพาวนีนานี
1: ชาติดุษะข้านมันลากเดินนะวัวจันก็หดใจจังซะสัตว์ปอกหัลกาจูรว่างซะดูยี่หับตาบันนาบอดีลักการ์คุกีลากีร้อนซะข้าการมารักอดเด็กขินซะเอสตูลัชินเด็กเห็นไหมตุรุนติสวาสสัสสามาไกข้าการดูส่งพอร์ดซะ
2: ชายโรคบาดบัสนะบัตซาจมีนาสัตว์บีซีจีโคปลักางสมุดายมารักการชายโรคีฮารุเบลเลมาปัตตาลักไกสวาสติกรมีกุปรักเท็กซ์เนกรานีมาปูรามาตราราอวดิสัมมาอุสดิควายชายโรคไฟลันบาตอร์โรคง
3: जनहित का लागी नेपाल क्षयरोग निवारण संस्था कास्की
4: ओम जय जगदीश हरे
5: उफ बोली घरमा पूजा छ पूजाका सामग्री केही लिन जान पाएको छैन फेरि महेन्द्रपुल जानु पर्ने होला यो बुढीलाई केही चिन्तै छैन भने
6: हैन के भन्छन् यी बुढा किन महेन्द्रपुल नै जानु पर्यो भने त्यति सामान लिनको लागि अहिले त 0 किलोमिटरमा विद्युत राइस मिल भएको घरमा पामी पुजारी पूजा सामग्री भण्डार छँदै छ नि
5: ए हो र ल त्यसो भए म ढुक्क भएन
7: हजुर हामी कहाँ सत्यनारायण रुद्री व्रतबन्ध विवाह चौरासी सप्ताह एकहा लगायत जुनसुकै कार्यका लागि सम्पूर्ण किसिमका पूजा सामग्रीहरू सुपथ मूल्यमा पाइनका साथै विभिन्न पूजा आजा कर्मकाण्ड गराइने र आवश्यक परामर्श समेत दिइनेछ
5: सम्पर्क पामे पुजारी पूजा सामग्री भण्डार एन्ड कोली स्टोर 0 किलोमिटर 5 पोखरा प्रोप्राइटर पण्डित घनश्याम अधिकारी गुरु र लक्ष्मी अधिकारी मोबाइल नम्बर 9846054635 9464438353
8: सफलता स्टूडियो टाइम